0: চিলি পেস্ট
1: কেমন তুই?
2: চিলি পেস্ট
1: ও চপসি দুনাত কাই আসা তে তে নন আমি তান
2: কাটদ
1: মান পিয়ান ওকে
2: কালতে কি কল লেখ
1: চিনিং চিনিং মেদাসল মে আমেরিকান জনাধিপতি বরে আওনে ইয়ে আওে রে আওে দেন ওই কথা কর কর আহনো মন ওগে দেওয়াল খান্ন কেমতি
2: বেই ওকে
1: මංකෝ ඇතින් ෆ්‍රයිඩ් රයිස් එකක් ගහලා චොප් සුයි එකක් මේවා කළා චිලි පේස්ට් ටිකක් ලං කරා නම් කයි
2: කියලා. කයි කියලා. ඔව්. බිත්තරයක් මොකරි බුල්සයි දාලා.
1: ඒක මංකෝ අහලා කරන්න කියලා. බුල්සයිද සමහරවල් තඹපු බිත්තරත් ගන්නවනේ. බුල්සයි එකත් හොඳයි. මට ගත්තට මේ වෙලාව අමතකුණා කියන්න.